কর্তা পুরুষ নিরভয় নির্ভয় অকাল মূর্তি অজনি শৈবং গুরু প্রসাদ হে প্রাণ গোবিন্দে কৃপানিধান জগত গুরু হে সংসার তাপ হরণে করুণামে সব দুঃখ হর হে শরণ যোগ দয়ালে দীনানাথ মায়াকর শরীর স্বস্থ কীর্ণ সময় সিমরন্ত নানকে